संभाला है मैंने बहुत अपने दिल को was uit de film Naraz. En gezongen door Naksh Aziz komt het volgende liedje uit de film Gunjan Saxena. Rekha o Rekha.

आपकी कशिश इस द फिल्म आशिक बनाया आपने en is gezongen door Himesh Reshamya en gezongen door Rahul Mishra komt uit de film Half Girlfriend Tu Hi Hai.

तुम मगर सामने आप ही जाया करो, लाजमी है कि मैं तुमसे पर्दा करूं। इस gezongen door Alka Yachin en Abhijit en kwam uit de film Raas. En daar komt dit prachtig liedje, gezongen door Tanchik Bachi. Uit de film Shersha, Kirata Lumbia Lumbia. Hey. Oh, ik ben zo verliefd hierop.

0: से करेंगे सबका स्वागत,
1: स्वैग से करेंगे सबका स्वागत, was uit de film Tiger Zinda Hai. Het volgende liedje in het programma Geetum Killeher via Radio SBS is gezongen door Sunidhi Chauhan en komt uit de film Heroin. Life ki naughty kahani, ye halka jawani.